0: দাদা দাদা দাদা,
1: কোণ সোফান, মালা কাই মনালাস?
0: কেভাপাসুন মি তোমাকে হাকা মারতো, তুমি কুঠলা তরি বিচারাত গড়লা হতা। বরে নাই তোমাকে আঠবণ করতায় কসলি তরি?
1: আঠবণ হোনারচ। জ্ঞানদেব তীর্থযাত্রেলা গেলা, 4 মহিনে হুন গেলে, কালস তো যায়লা হওয়া হতা।
0: দাদা কালজি নাকা করু তুমি।
1: ত্যাচি রে কোণ।